0: আভি বেন হাওড়া হাও আসি বড় এম এম এটি কারি তেম চাই হাইরামে হোক সাম্প এরাই তুই কম দিয়ে চিকু কুয়ে খুঁত দিচ্ছি তুই খুয়ায় বাকছিউ বোধ আসি চয়াও চিছুরা হংকং ইউবি এ হোক যাই তো সিয়া ছিল নামলু তেম চাই কুয়ে দে খাই রোগে দে ইয়াম যাই তো সিয়া ছিল নামলু তাই তেম চা দাও পিসে বাকসায় হেন যাই চাষি রুম গাওলা নাম বেড়াই রাও বাকসায় সি হাওড়া
1: বুনিয়ং চারি মো কম চিখান সংসিমে ওই হোম
0: আসিম থান যাই চিলে সি জুন বেড়াই মনি কুই কু ওয়ে
1: বুনিয়ং ইসিবে কম সিমি ওয়ে রে
0: থানাং কং ইবে কাপুনতে তো আহু হং তাইং কায় হাওয়া কং চু তেম হুন চিখান তাই কি তাও তে উয়া ইয়া বয়া
1: বুনিয়ং চারি মো সিউং কি যে ওয়া হামকা তুইরি কং বোরা
0: হ্যাঁ না নি সিচিন নে আহি ইয়া বলি কাওয়া ইয়া সোয়ে তাইছি তাও তে বে চয়ং
1: বুনিয়ং যে মিছি ওয়াই বুনি যে সি পেবু সোপে গে
0: সিমি পেবু সোপে গে নান ছোরানে সিজন কাম সি টেম যাই জিলে হোপি হিং থিং দিছে দিয়া লাই কংকি বোদন হাই চুয়ে তা জো থাও এ নোয়া লিয়াম নাই পেন সিম ইয়াম নাই কে হো পালাং সই গয়া লাই সিন নি ওয়ে তানসি দি হেন যাই সিমে কে ও তঙ্গা এরাম
1: মুনিয়া